0: भैया राजन, दुख भरे दिन बीते ने भैया, ये कौन फिल्म के गाना है क्या भाई राजन?
1: मदर इंडिया नहीं तालिया में मैं देख लिया एक दफे थिएटर एम्पायर में
0: तालिया
1: या थिएटर एम्पायर में रहा सौंदक मेडक
0: या
1: रुसफिस रत्ना थिएटर एम्पायर
0: या
1: सौंदक मेडक के रहा मात नहीं फोर्स टैलेंट
0: या
1: और एक कार्ता पे दो जने जा सके रहले
0: ओके
1: दिस बिफोर हम अकेले थिएटर आगे पहुंच ली हम तो हम अगोर मनई आए तो पूछे भैया तू अकेले बाटे
0: हां
1: तो जे कोनो भेटाइए तो ही फेस तक सेंट और सेस तक सेंट वाला करता होता दूजे ने
0: कितना
1: फेस तक सेंट
0: या दैट वाज द मोये टाइम टू
1: या
0: ओके कहाँ रहा थिएटर तालिया कैन एक दी बिस्तार नॉक सेस तो
1: या थिएटर तालिया रहा नासी डॉक्टर नासीला जहाँ थिएटर स्टार डॉक्टर साइड बरों
0: ओके
1: या मार अन लोग दरफाज जाने स्कूल के तहत हम स्कूल जाते हैं सो तब हर दम में जैसे भी फिल्म तो जाने स्कूल ये तो तब ये दिन रहता जॉनी
0: या
1: वन स्कूल के बाद हैश्वेरा के बाद चिट्ठी लिखे पड़ता है तो
0: ओके कोची के चिट्ठी तू ले घर रे द्वार का आप पहले ही ले है तू
1: नहीं मैं सीरीज जॉनी लावा सीरीज बतिया हो जाए पहले इस है तो तुर बगले बैठे कोई ऐप कर दे एक सी एस त्रासो फनीर
0: या
1: तुरंत जान तू का ऐप करे
0: ना ना ना
1: साइट तोर फ्रिज दे सो ऐप करे तुरंत जान पाइए तो
0: हां हां
1: और हम
2: लाइव vanuit onze high tech studio in Den Haag waarom Hindustani Radio
3: अधिवक्ता कंतोर आनंद राम सूद वकालत का काम करता है जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है
4: ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde algemene rechtspraktijk hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken bestuursrecht en strafrecht personen en familierecht zoals echtscheiding alimentatiezaken omgangsregelingen ouderschap en erkenning jeugdrecht met volgende gebieden jeugdbeschermingsrecht onder toezichtstelling uithuisplaats en jeugdstrafrecht.
3: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
5: Voor hulp bel nu 015-21-59-22-7.
3: Advocatenkantoor aan het Raamsoet.
6: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemiddag, ik ben Edward Niesing. Het Nederlands kabinet wil dat de Europese Commissie onderzoekt hoe tienduizenden migranten de Spaanse exclave Ceuta konden binnendringen. Minister Van der Brink eist van de Tweede Kamer een evaluatie. Afgelopen donderdag staken in 24 uur zo'n 50.000 mensen illegaal de grens over, waarbij zeker 72 mensen omkwamen. Het Openbaar Ministerie Zeeland-West-Brabant concludeert dat de uitlatingen van zangeres Sophie Straat niet strafbaar zijn. Ze riep tijdens haar optreden op festival Best Kept Secret in juni witte mannen op naar achteren te gaan. Eerder oordeelde het landelijk meldpunt discriminatie.nl ook al dat er geen sprake was van discriminatie. Aan de waterleidingstraat ten oosten van Rosmalen woedt een grote brand. De brandweer is in het natuurgebied aanwezig om te blussen. Recente gegevens ontbreken nog. Ook in natuurgebied de Rosmode in het Limburgse Oostrum, gemeente Venraai, woedt een grote natuurbrand. Er is sprake van kroonvuur, waarbij vlammen zich in boomtoppen bevinden. Brandweereenheden uit verschillende provincies zijn aanwezig. Een 36-jarige voormalige politieagent uit Roermond is vrijgesproken van de verkrachting van een 28-jarige vrouw. De rechtbank oordeelde dat er niet voldoende bewijs was voor een veroordeling. De verklaring van de vrouw bleek inconsistent en onvoldoende gedetailleerd. Het Openbaar Ministerie had 3 jaar celstraf geëist en heeft nu 2 weken om in hoger beroep te gaan. Het weer dan nog. Ook vanavond is het nog lang zeer warm en zonnig. De loop van de avond neemt in het zuiden de bewolking toe en kan lokaal een onweersbui voorkomen. Ook vannacht kunnen ook in het midden en noorden van het land wat onweersbuien voorkomen. De temperaturen komen op de meeste plaatsen niet uit onder de 20 graden. En tot zover het nieuws op Vahon Hindustani Radio.
2: Adverteer nu bij Vahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.